0: शाबाश शाबाश शाबाश मशहूर गाने वाली हमारे हॉलैंडीज का आयरिस चैतू जी के ब्यूटीफुल आवाज में थी सुंदर बयान आप श्रोताओं ने सुना। सात मिनट गुजर चुका है साथियों, 5:30 बजकर तो कुछ ज्ञान के बातें हो जाए ना। हमारे पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर लोगों ने जिंदगी के बारे में बहुत ही सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे है जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये यशोमील लेकर इन बातों से कुछ ना कुछ तो हम लोग हमेशा की तरह सीखते ही रहेंगे। तो जरा और फरमाए क्या है हमारे बुद्ध भगवान जी श्री बुद्धा जी ने की Blijf niet hangen in het verleden. Droom niet van de toekomst. Maar concentreer je geest op het huidige moment. Ja, wat is het? Aage me kaha hai Mahajnani, natuurkundige die de atoombom heeft uitgevonden. Sri Albert Einstein ji ne kuch kaha hai. Zindagi ke baare mein aur ki meer dan het verleden interesseert mij de toekomst. Want daarin ben ik van plan te leven. Blaise Pascal Gine. Het heden is nooit ons einddoel. Het verleden en het heden zijn onze middelen. Alleen de toekomst is ons doel. Alles leven wij nooit, maar hopen te leven. En doordat wij ons altijd voorbereiden om gelukkig te worden, is het onvermijdelijk dat wij het nooit zijn. Agame ka Shri Gerard Rief Jine kuch jeevan ke baare mein aruki. Ik hou niet van het verleden, maar moet er helaas wel over schrijven, zodat men mijn schrijverschap veelal een soort zelfbestraffing is. Maar waar over anders moet ik schrijven? Over de toekomst? Die ken ik niet. Sri Corrie ten Boom die kuch likhi hai zindagi ke baare mein aro ki aur wo kahi hai ki wees nooit bang om een onbekende toekomst te leggen in de handen van een bekende God. Een rand ne kaha hai, en ieder die vecht voor de toekomst leeft er nu al in. Loka apna Bapu Sri Mahatma Gandhi ji ne bhi kuch kaha hai zindagi ke baare mein. Heel veel, maar een van zijn citaat luidt als volgt: Sadhyoki, de toekomst hangt af van wat je nu aan het doen bent. Nelson Mandela, onze vrijheidsstrijder van Zuid-Afrika, Kahayaruki, het doel van het bestuderen van de geschiedenis is niet om het menselijk handelen te bespotten, noch om erover te huilen of om het te haten, maar om het te begrijpen en er hopelijk dan van te leren voor onze toekomst. Nog eentje van Mahajnani Albert Einstein ji. En hij zegt: ik denk nooit aan de toekomst. Die komt vroeg genoeg. En de laatste van vanmiddag, Kahaisri Gottfried Bomans ji ne. Ki, geschiedenis, dubbele punt, het heden gezien door de toekomst. साथियों अभी आप कुछ ज्ञान के बातें सुने जो जिंदगी जीवन तकलीफ के बारे में जाता है या शमीर लेकर इन बातों को मैं आप सभी तक पहुंचाया कि इन बातों सुन सुन के हम लोग कुछ ना कुछ तो हमेशा की तरह सीखते ही रहेंगे। तो जरा प्रोग्राम की तरफ लेकर चलते हैं आप सभी को, एक जबरदस्त सॉन्ग आप सुनने के लिए तैयार हो जाइए। और लेकर मैं आ रहा हूँ प्रोग्राम में जबरदस्त गाने वाली बैठ गाना का एक गुरु माद वन एंड ओनली बी जानवती चैतू जी, झीनी झीनी रे चदरिया,
1: झीनी झीनी।

0: दुनिया बनाने वाले क्या तेरे मन में समाई थी। बहुत ही जबरदस्त सॉन्ग है कॉफर्ड बाय माएस्ट्रो सागर मलिक जी, और ये अति सुंदर बयान इस ओपनोमा इन सूरीनाम ज्वाला स्टूडियो में, और म्यूजिक रीअरेंजमेंट किया है मैस्ट्रो ज्वाला जी ने। तो साथियों 5 मिनट रह गया है 7 बजने में, तो अभी आप विज्ञापन सुनिए, देश विदेश का समाचार, उसके बाद मैं कार्यक्रम को आगे बढ़ाऊंगा। तो हमारे दूसरा अध्याय सरनामी संगीत का भी समाप्त होने को आया। ये उम्मीद है कि आज का सिलेक्शन भी आप सभी को जरूर पसंद आया होगा। ब्रेक के बाद कुछ नए नए सुपर हिट सॉन्ग्स फ्रॉम द बॉलीवुड फिल्म इंडस्ट्री, एंड अतिलक है वो ओ कंपार लुक फॉर रसिंग फॉर यली। तो जरूर प्रोग्राम को सुनते रहना, मजे लेते रहना। ब्रेक के बाद मिलता हूं साथियों, कहीं जाना मत, आप ही का तो आवाज है, जनता का आवाज है, फाहुन हिंदुस्तानी रेडियो का आवाज है। आफ्टर द ब्रेक आप भी जाइए, गर्मी का मौसम है, कुछ ठंडा या तो गर्म, उसमें बर्फ जरूर डाल लेना। अच्छा, तो ब्रेक के बाद मिलता हूं।
1: Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.
2: Dit is het Fahon Hindustani Radio nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Grote organisaties uit de muziekindustrie presenteerden een nieuw labelsysteem voor met kunstmatige intelligentie gemaakte content. Het systeem moet snel duidelijk maken of en hoe AI bij bepaalde muziek is gebruikt. Deze organisaties ontwikkelden de vrijwillige labels samen met 6 andere organisaties, waaronder de Grammys. Zo op brede toepassing van het systeem. Wetenschappers ontdekten in Thailand een nieuw langnekdinosaurus. Het plantenetende dier leeft 150 miljoen jaar geleden en is de eerste mammensaurus uit Thailand. Onderzoekers herkenden de soort aan 1 ruggenwervel met een unieke botstructuur gevonden in de provincie Kalasin. 5 jonge kinderen in de Belgische provincie Antwerpen liggen in het ziekenhuis na mogelijk bezoek aan een kinderboerderij in Braschaat. Ze liepen daar vermoedelijk de stekbacterie op, wat leidde tot het zeldzame en ernstige hemolytisch uremisch syndroom, waarbij de nieren niet meer goed functioneren. Over hun leeftijd en huidige toestand is nog niets bekendgemaakt. Het departement zorg noemt de complicatie zeldzaam, maar wel ernstig. Meta trekt haar nieuwe AI-functie na enkele dagen alweer terug. Met de tool konden gebruikers afbeeldingen genereren op basis van Instagram-foto's van anderen. Het Amerikaanse social media concern kreeg felle kritiek dat de functie de privacy van gebruikers zou schenden. Het bedrijf erkende dat de tool niet goed werd ontvangen en haalde deze daarom offline. En dan het weer. Vanmiddag kan er in het noordelijk kustgebied opnieuw mist ontstaan. Later trekt deze bewolking verder het land in. Bij een matige noordoostenwind wordt het zo'n 27 tot 32 graden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
3: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai, आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक, और टेलीफोन नंबर 07-365-2247। मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Je hebt ons gevonden.

0: रफी साहेब और सुमन कल्याणपुर आपको सुनाए हैं शंकर जय किशन के साँझ पर निगेति फिर शस्त्र को 1964 का ये गीत और हमने पेश किया वो परफॉर्म हिंदुस्तानी रेडियो जबकि अल्फानंद रहीन के रहने वाले हैं श्रीमान चांद रघुनाथ और उनकी धर्मपत्नी खिसला जी की ख्वाहिश हम लोगों ने पूरी की। शुभकामना के साथ भैया चांद जी और खिसला जी एक शुभ रात्रि पेश करते हुए फाउन हिंदुस्तानी रेडियो द्वारा बहुत बहुत धन्यवाद। चलिए यहाँ से पेश करते हैं विज्ञापन, विज्ञापन के बाद न्यूज़ और न्यूज़ के बाद हम लोग फिर वापस आते हैं। बस हम दोनों यूं गए और यूं आए।
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.
2: Dit is het Fahon Hindustani Radio nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Grote organisaties uit de muziekindustrie presenteerden een nieuw labelsysteem voor met kunstmatige intelligentie gemaakte content. Het systeem moet snel duidelijk maken of en hoe AI bij bepaalde muziek is gebruikt. Deze organisaties ontwikkelden de vrijwillige labels samen met 6 andere organisaties, waaronder de Grammys. Zo op brede toepassing van het systeem. Wetenschappers ontdekten in Thailand een nieuw langnekdinosaurus. Het plantenetende dier leeft 150 miljoen jaar geleden en is de eerste mammensaurus uit Thailand. Onderzoekers herkenden de soort aan 1 ruggenwervel met een unieke botstructuur gevonden in de provincie Kalasin. 5 jonge kinderen in de Belgische provincie Antwerpen liggen in het ziekenhuis na mogelijk bezoek aan een kinderboerderij in Braschaat. Sliepen daar vermoedelijk de stekbacterie op, wat leidde tot het zeldzame en ernstige hemolytisch uremisch syndroom, waarbij de nieren niet meer goed functioneren. Over hun leeftijd en huidige toestand is nog niets bekendgemaakt. Het departement zorg noemt de complicatie zeldzaam, maar wel ernstig. Meta trekt haar nieuwe AI-functie na enkele dagen alweer terug. Met de tool konden gebruikers afbeeldingen genereren op basis van Instagram-foto's van anderen. Het Amerikaanse social media concern kreeg felle kritiek dat de functie de privacy van gebruikers zou schenden. Het bedrijf erkende dat de tool niet goed werd ontvangen en haalde deze daarom offline. En dan het weer. Vanmiddag kan er in het noordelijk kustgebied opnieuw mist ontstaan. Later trekt deze bewolking verder het land in. Bij een matige noordoostenwind wordt het zo'n 27 tot 32 graden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
3: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक op telefoon nummer 07-365-2247. Meer info www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.
0: www.fahonfm.nl पर आप चुने जो लोग चुनकी मीटर पर आपका हृदय से स्वागत है। गीत गजल के कार्यक्रम जारी है, करीबन 10 बजे तक रहेगा। इस उम्मीद के साथ आप तार करोगे और एक लाइन इस वक्त तो बस जाते हैं लेकिन दूसरा फिर आप तार कर सकते हैं। देखूं तो कौन है, हाँ ट्वीन ट्वीन तक सेफ न फिर तक eindigt op eindigende op 2247, dat kunt u nu bellen want de andere is bezet। बहरहाल जो लोग चुन की मीटर पर आपका हृदय से स्वागत है। चलिए आपका स्वागत करते हुए हम चला रहे हैं, या कोई है भैया यूसुफ? अच्छा, तो भैया यूसुफ कह रहा है अभी थोड़ा इंतज़ार करना पड़ेगा। जिस समय आप कोशिश कर रहे होंगे तार करने को, तो चलिए हम आपको ये गीत सुनाते हैं। इस तरह से आ रहा है।